ওবাকে গুরু বাকে গুরু বাকে গুরুজি বলো ওবাকে গুরু বাকে গুরু বাকে গুরুজি বলো সত্যনাম সত্যনাম সত্যনাম জি বলো সত্যনাম সত্যনাম বলো সত্যনাম সত্যনাম সত্যনাম জি বলো নিত্য নিত্য জপিয়ে তোর নাম জি বলো নিত্য নিত্য জপিয়ে।